0: The government is working on highest priority to secure India's maritime interests. Prime Minister Narendra Modi will commission three indigenously built Indian Navy platforms, INS Dunagiri, INS Sanshodhak and INS Agre in Kolkata today. Designed by the Navy's Warship Design Bureau and built by Garden Reach shipbuilders and engineers, the vessels are intended to strengthen combat operations, hydrographic surveying and anti-submarine warfare. INS Dunagiri, a Project 17A stealth frigate, is armed with BrahMos missiles and medium-range air defence systems. Minister for Railways, Information and Broadcasting and Electronics and Information Technology, Ashwini Vaishnav, will inaugurate and dedicate several key railway infrastructure projects aimed at enhancing passenger amenities and strengthening the rail network in Rajasthan today. He will flag off the Lalgarh Sabarmati Express from Bikaner Railway Station. In FIFA World Cup, Germany defeated Ivory Coast 2-1 in Toronto, Canada and clinched a spot in the knockout phase at the tournament. For Germany, Dennis Undaf scored twice. Earlier, Netherlands secured a commanding 5-1 victory over Sweden in Group F match at NRG Stadium in Houston, United States. Yesterday, in another match, Brazil recorded their first win of the FIFA World Cup with a comfortable 3-0 victory over Haiti at the Philadelphia Stadium. And that is the end of this news bulletin.
1: Yan Akashwani Turan Simang Delhi Station ko da tsakapa Hindi ko borangko aro jol jol English ko borangko ba kena sona ke tamat naha. Program ko ba singas kang dalni nam ko ba sanchi ba lan chan program ko ba singna. Santio angni pagapani onaniara angni janggi tangani na kadungi onania noa. Jim Balvano. Irang baksa dalna tari sokomun program ko na simang na somarang baksa sul sul wiatenga. Dekrik sani jamano dokola chibaji onhana simang. Di lara momen arun idol ni ngapa isom nak matanya kita ngok kena sunam again do kolacio mandir aku mana kara kepa Indiani Prime Minister Sri Narendra Modi ni changchi ini kepa International Yoga Day ko Kolkata omani ani ko taktla ani ko kena sunam kita mat again cekeng cekeng bajion simang namsang marak aru happy person mau marak arun idol ni ngapa isom nak matanya kita ngok kena sunam again Sekarang kalau cio hajong hobi program hona simang kena sogen. Jisa bajio dari ni kuat atas kagupah Hindi koborang. Jisa sekarang bajio kemak apa bu? Jisa bunga bajio English koborang hona simang kena sana ketamat gen. Jisa sekarang bajio nak simang Father's Day ni gemen rokmi ar marak ni agan ani kena sana baksa. Sanjeng marak arun idol ni ngapa aru Ferdinand marak arun idol ni ngapa isong ni ngapa telengi tangko kena so namat gen sisa kolacio mecikrang ni program mo nak simang yoga di ni gaman agana ni ko kena so gen balci dis momen ni agana ni ko kena so na getamat gen aru jol jol geteng bimak sangma aru niwila sangma arun idol ni ngapa isong ni ngapa telengi tangko kena so gen cikini bajio Hindi ko borang Cikni sekarang baju nak simang dipcon sangma arun idol ni dengan apa isol dengan macam ni kita orang aru palnen sangma ni dengan apa kita orang nak simang kena sana kita makan. Cikni kalau cio bibit pada telinga kita tak sekarang apa bibit pada ti SMS ke bahani bibis ke tarian program. Cikni supaya semua baju bibit pada ti jaruka program. Sa baju bibit pada ti superit program. Sa kalau cio baju bibit pada ti man cahit program kita nak simang kena sana kita makan. Geni baju salah cini ni skoborang. Geni siwonga baju Hindi koborang. Geni kalau cio bibit pada ti program. Ketam baju Hindi koborang kepada simang kena sona kita matgen. Ketam bunga baju English koborang. Ketam cekeng baju nak simang Hindi koborang kepada kena sona kita matgen. Yerangan dal salna tari sokoman program langwa. Dal tamna tari sokoman program langwa nak simang nasi orang baksa sul-sul biatinga. Atam ni dok bunga baju orang nak simang Shillong Station yang kota cekak ba cekoborang kena sona kita matgen. Grenfell marak arun idol ni ngapa isol ni ngapa telingi tangko nak simang dok cip mau baju kena sana kita makan dok kolat cio nak simang ni kena naski biat ting ngapa isol ni ngapa telingi tangko nak simang kena sogen dok sotonga o sabari Yasmin Sangmani hari ngapa nak wiyama program ngapa nak simang kena sana kita makan seni baju deng tang tang hindi film ngapa nak simang naga matang gen স্নি খরাচিও দেলেনি হতাচকা গবা বিবিধ পার্টি প্রোগ্রাম চেত বাজিও হিন্দি খবরং চেত পোমা বাজিও ইংলিশ খবরং গমা সিমাং খনা সোগেন চেত সিকং বাজিও না সিমাং তুলথাইয়া স্টেশন নিখ ওয়েস্টার্ন ডিভোশনাল মিউজিক প্রোগ্রাম খনা সোগেন চেত খোলাচিও দেলেনি হতাচকা গবা খালসুসান ইংলিশ খবরং চেত সপ্রি বোমা বাজিও হিন্দি খবরং স্কুল বাজিও ইংলিশ খবরং স্কুল শিবং ও স্পটলাইট প্রোগ্রাম স্কুল খোলাচিও বিবিধ পার্টি প্রোগ্রাম চিকং বাজিও হিন্দি খবরং চিকং বোমা বাজিও ইংলিশ খবরং আর বনকামেন সিমাং বিবিধ পার্টি প্রোগ্রাম চিকং চিকং বাজিও খা সোনাগতা মানগেন ইরাঙা দাল ফ্রংনা দাল সালনা দাল থামনা থারি সগমন প্রোগ্রাম নামা তুগসানি জামন সিমাং মঙ্গমন প্রোগ্রাম খা সোনাগতা মানগেন ইয়ান আকাশবাণী থুরা

ইয়ান আকাশবাণী থিউরা সময় দাদক চিবমা বাজি ওহা প্রোগ্রাম আবাসিং সঙ্গ আনসিং রংথাল বা শাস্ত্রনি কথা খান না আনসিং উনি সাক্ষীরং রাখি গপারং খাতংমুখি আমগপারং গিত্রং ওদার চাষা চিসু ফোটগনি ইরং বাকসা দাওনা সিমং না দিলারাম দিলারাম মোমন আরুণিদল গবা গিত্রং সিমংনা গিত্রাং জিং রোডনি জাঙ্গি দোনে কাসা কনক টাঙ্গো আরো মানে চাকবা ফান্থে।

0: ইয়ান আকাশবাণী টুরা নাসিমাং দিল্লী স্টেশনোনিকো ওয়াতাতকপা হিন্দি আর ইংলিশ খবরাংকো খনাসোয়াহা সময় দা ওজ খুং বাজি মিনিট খুং ওয়াহা ইয়া সময়ও নাসিমাং না ফাগাপারং সালকো মানিয়ানি গমন রোখমে আর মারাকনি আগানানি রংকো গামাতাঙ্গেন
1: ইয়া ফাগপারাংনি সালো খনাথম সৈপা প্লাক ফাগপারং না আংনি নামাজ কানিকো অনছেঙা হ্যাপি ফাদার্স ডে ইয়াসাল না আঙা থিম কো ইসোল নামনিকা খোমানগপা ফাগপা আনেরা বাহা ইয়া থিম না খ্রাগপা শাস্ত্র ফাংসাকানি দে ডিউটেরোনমি ওদাইডোক ফট ব্রিওনি স্কু না ইয়া শাস্ত্র নি বাক কনি খোরা নিয়াম গছামনি খাটং আনে আগানা মাইনা জেন সালো জিসু ইয়া আপসান কে এটানিকো ও নিয়াম গতালো আগান থায়া ও অন্দনে আগানা জে গমক নিয়াম রং খাচ্ছি কে আগানা নি রঙারা ইয়া গে এটানিয়ন ফাংছাকা আরো নাকি নকসুলা নানথাংনা গতা খাসাবো অনগপা খাত্থাকবা ফাংছাকা আরো ইয়া গে এটানিয়ন মাইখাই ইসোলনি নামনগপা ফাগপারা উংগেন ইয়ানা থুয়ে আগান স্কি অনগপারং নি খাটং বা মংসং বাতগপা বাক উনি গমন টেক সোনিকো আনচং মাইখাই ইসোলনি